าตั้งความเมตตาไงปีเลยคนไม่รักคนอะไรหมดนะทำไรเปลี่ยนสุขสีเปลี่ยนชูริจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูเกย์ตัวไปจะตายเอาดูเช่นเฮ้ยแม่งมาเนี่ยคนทำไม่ได้คนน้ำหมดแล้วทำไม่ได้কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরনে নেপালকে নম্বর 1 হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার এডুকেশন সেন্টার হোনি আও সিপিএন মত কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে না ঘর মা বিক্রি ঘর মেই ব্যাংক মেই সব স্কুল অফিস দুনসুকে সংস্থা মা বিক্রি এই আয়রা বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছ কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন জোড়ি ছাও আমার মনে আগে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়ে গান ঝুষে আর এ ফোন নম্বর 0115547887 98 42 35 541 আর ভয় আর গুড ভেরি গুড ভেরি গুড।